0: আপনার পুষ্পা কাজ হলো কি তো
1: তুমি ভয় পেয়ে তারা কাল মাঝে তোমার মোবাইল দিতা
0: রোগ সাইন হতে যে পাঙ্গাবো বেল হতে যে বেলাবো আমি সামনে তো ওরা করাবো স্ত্রী মধ্যে নাতিতে ঢুকুর পাড়া পর মতলে তোর পাড়া পড়াবে তোরে তো বেল বিচার নেই
1: আসলে কাহ করতা কাহ তো নিশ্চিত দিতা
0: কারণ দয়ালু হলে মানা পরবার নয়
1: তুমি আয়ে দয়াত মেয়ে নাতে বলি পারতা
0: তুই বাপ আসতে তুই আসতে সে ওই বলি হচ্ছে
1: তুমি লেখরা না জন্ম দেখলে না
0: তুই লেখরা তো পালন পোষণ করে পেয়েছি না
1: তাই লেখরি বেজাল তো আসছে
0: না বলবা আসল
1: আমি আমি নিজে আসি তার
0: তুই জবাবদারি আয় কি